0: मैं देश के लिए मेडल आया है क्योंकि जिस हिसाब से हम प्रैक्टिस कर रहे हैं कोच को खुशी है और जितने भी हमारे जो सपोर्ट कर रहे हैं कॉन्फिडेंस तो ये है कि बाहर के जितने एथलीट हैं उनके साथ कंपटीशन कर रहे हैं हम इनके साथ कैसे दौड़ेंगे क्या हम क्या हुआ बड़े प्लेयर के साथ खेलते हैं तो हमारे अंदर की जो फीलिंग है ना वो निकल जाती है क्योंकि हम ये लगता है हम मेडल जीते किस हिसाब से वो कंपटीशन कर रहे हैं हमारे से।
1: ग्लासगोठारे चलिथिबा राज्यगोष्ठी क्रीडारे भारतर पारा क्रीडाबितमाने इतिहास सृष्टि करिछन्ति। पुरुष 100 मीटर टी 47 फाइनालरे दिलीप महादुगाविद स्वर्ण पदक जीतिथिबा बेले मोहम्मद बासिल मोसिंगा नाकाथ रौप्य पदक विजयी होइछन्ति। गतकाली प्रतियोगिता आरंभरे पुरुष लंबडियारे मुरली श्रीशंकर रौप्य पदक जीतिथिले। 15 पदक सह भारत तालिकार अष्टम स्थान रही बेले से 3 स्वर्ण 9 रौप्य एवं 3 कांस्य पदक रही। भारतर एचएस प्रणय और उन्नति हुडा ताइपेई ओपन बैडमिंटन प्रतियोगित द्वितीय पर्यायक उन्नीत होती। 18 वर्षीय प्रणय ताइपेईर वांग पेयुंग को 21-12, 21-18 सेट्रे परास्त करी। महिला एकक उन्नति हुडा तान्या हेमंत अनमोल खरब और तन्वी शर्मा परवर्ती पर्यायक उन्नीत होती। मुख्य संवाद पुणि थरे सेना चिकित्सा प्रस्तुतिर अनुसंधान और विकास लागि देशर प्रथम शैक्षिक और परिचालना विभाग शुभारंभ कले प्रतिरक्षा मंत्री। नुआदिल्ली आसंता अक्टोबर मासर अनुष्ठित हेबो इंडिया मोबाइल कांग्रेसर 10 संस्करण विषयवस्तु रही परिसीमा पर विस्तार। सार्वजनीन परीक्षा संशोधन विधेयक लोकसभा मंजूरी लाभ करने छात्र छात्री और युव प्रतिजोगी शुभेच्छा जणाइले केन्द्रमंत्री अश्विनी वैष्णव। ईरान सेना सह संपर्कित केतक प्रतिष्ठान उपरे प्रतिबंधक जारी कला अमेरिका एवं राज्यगोष्ठी क्रीडारे 15 पदक सह अष्टम स्थान रे भारत। संवाद शेष हला।
2: ओडिया रे संवाद सुनिली आकाशवाणी कटक केन्द्ररु आकाशवाणी संबलपुर एथर सुनंतु चासी भाई मानक पय उद्दिष्ट कार्यक्रम चासर हाल।
3: বর্ষা দিনিয়া গঞ্জা ফুল চাষ গঞ্জা ফুলকে বছরক চারথর চাষ করি হেবা যেনতাকি উটে খরাদিনে বর্ষাদিনে শীতদিনে আর বসন্ত ঋতুতে। বর্ষা দিনিয়া গঞ্জা ফুলর চাষ করবার লাগি জুন মাসর মঝিয়াড়কে মঞ্জি বুনবার কথা সেনতা জুলাই মাসর মঝিয়াড়ে চারা লগাবার কথা আর তার ফুলটা উৎপাদন হেসি বর্ষা ঋতুতে। মাইট বালি দর্শা উর্বর নিগ্রা গহির আর জেন মাইটর অম্লতা 7-7.5 ভিতরে থিবা সে মাইট থি গঞ্জা ফুলটা অতকা অমল দেশি মাটির পাইন ধরিকরি রখবার ক্ষমতা গলে রহবার কথা। কিসম গঞ্জা ফুলর গছর বড়বার আর ইতার আকার হিসাবে এটাকে দুই ভাগ করা যাইছে। গোটে হচ্ছে আফ্রিকীয় গঞ্জা ফুল আর ফরাসি গঞ্জা ফুল। এই যে আফ্রিকীয় গঞ্জা ফুল এটা হচ্ছে ইতার গছ মানে টিকে উঁচা ফুল মানে বড় আর গছটা পহেলা তার পুরা উঁচা হেবার তক বড়বার উতরু ডাহি পোখরা বাহারিছে। ইতার উন্নত কিসম মানে হেলা জিয়ান ডবল আফ্রিকিয়ান অরেঞ্জ ইয়েলো স্নোবার্ড পুষা বাসন্তী পুষা নারঙ্গী স্পন ইয়েলো স্পন গোল্ড সটন ডবল অরেঞ্জ ইয়েলো আর শঙ্কর কিসম থি ইনকা অরেঞ্জ ইয়েলো গোল্ড রয়্যাল অরেঞ্জ ইয়েলো গোল্ড সেন্তা। ফরাসি গঞ্জা ফুল হচ্ছে এটার গছটা টিকে ছোট আর ফুলর আকার গুলো টিকে ছোট আর গছে পহেলানু বনেটি ডাহি পোখরা বাহারি থিসি আর ফুল গছে লম্বা নাড় গলে থিসি ফুল খুঁদি খুঁদি হয়েকি রয়েছে আর ব্যবসায়িক হিসাবে যদি দেখবে বলে তার চাহিদাটা বি ভাল আছে। এটার উন্নত কিসমর বিহন হল বটর স্কচ হনিকম হ্যাপি অরেঞ্জ ইয়েলো লেমন ড্রপ লিটিল ডেভিল ইয়েলো আর বাইলকর আর স্টার ডস্ট গোল্ডি। গঞ্জা ফুলর বংশ বিস্তার দুইটা প্রকার থেকে করা যায়। গোটে হচ্ছে পহলা হচ্ছে মঞ্জি মঞ্জি হিসাবে কলে সহজায় আর জলদি এটার গঞ্জা আঁকড়েছি সেথির লাগি ফি একর কি 200-300 গ্রাম মঞ্জি দরকার হেসি যহকিরি 1-1.2 মিটর উষা আর 15-20 সেন্টিমিটর উঁচা আর নিজের সুবিধা অনুসারে 3-6 মিটর লম্বার তৈলি ঘোড়া তৈরি করা যায়সি। আর ফি বর্গমিটর তলি ঘেরা থি 6-10 কেজি সড়া কম্পোস্ট কি জিয়া খত মিশা যাইছে। তলি ঘেরাকে ফরমালিন 2% বাটিয়া বিশোধন করা যাই পারবা তেহেরু ফি কেজি মঞ্জিকে 3 গ্রাম থিরাম বাটিয়া বিশোধন করিকিরি 6 সেন্টিমিটর দূরিয়া থি ধাড়ি থি অধানু 1 সেন্টিমিটর গহির থি জহ বহল নাই করিকিরি মঞ্জি পকেকিরি গুণ মাইট খত ঢাপি নিয়া যাইছে। যদি বীজা কম পকিছন বেলে কেনসি গমলা কুণ্ড বাটিয়া মাটি আর কম্পোস্ট কি সমান অনুপাত মিশাইকি গলে চারা পকা যাইসি আর ফুল অমল সময়কে ধ্যান দিয়ে পাখাপাখি 3 মাস আগরু এই হিসাবে চারা পকা যাইসি আর পর্যায় হিসাবে চারা

শ্রোতা বন্ধু, আকাশবাণী সম্বলপুর কেন্দ্রের আবশ্যক থিবা কিষান উপভাষার কার্যক্রম উপস্থাপন পাই আগ্রহী যুবক যুবতীঙ্কঠার দরখাস্ত আহ্বান করা যাওছি। এথিপাই যোগ্যতা হেলা কিষান সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থিবা আবশ্যক, কিষান ভাষার পরিষ্কার ভাবে শুদ্ধ উচ্চারণ করে পারুথিবে, প্রার্থী বা প্রার্থিনীঙ্ক বয়স জুন মাস 16 তারিখ 2026 সুদ্ধা 20-50 বর্ষ মধ্যে হয়েছে আবশ্যক, প্রার্থী বা প্রার্থিনীঙ্ক কণ্ঠস্বর বেতার উপযোগী হয়েছে, কম্পিউটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রাখিবে, সম্বলপুর মহানগর নিগম অঞ্চলের সীমা ভিতরে বসবাস করুবে, আগ্রহী প্রার্থী বা প্রার্থিনী সাদা কাগজরে নিজের নাম, ঠিকনা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জাতি, ফোন নম্বর বা মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী দিয়ে ইমেল আইডি sambalpur.co@gmail.com আবেদন করে পারিবে। আবেদনপত্র সহিত গোটে পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করে বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাই উপযুক্ত প্রমাণপত্রর ফটোকপি সংযুক্ত করিবে। কণ্ঠ পরীক্ষা দেওয়া পাই নির্ধারিত ফি বাবদকু 225 টাকা এবং শতকড়া 18 ভাগ জিএসটি সহ মোট 266 টাকা কেবল এনইএফটি নেফট বা অনলাইন ব্যাঙ্কিং যোগে প্রসার ভারতী অ্যাকাউন্ট নম্বর 10861705257, আইএফএসসি কোড SBIN 00000059 রে জমা করিবে এবং আবেদনপত্রের ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোনো আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার শেষ তারিখ হেলা

শ্রোতা বন্ধু, বর্ষা পাই বিভিন্ন নদীগুড়িকর জলস্তর বৃদ্ধি পাইছে এবং বন্যার পরিস্থিতি উপুজিছে। এ সময়ের গভীর জল প্রখর স্রোতঠারু দূরে রুহন্তু। স্কুল ও কলেজ যাওতবা পিলামানক প্রতি তথা বৃদ্ধ বয়স্ক ব্যক্তিঙ্ক প্রতি অধিক ধ্যান দিয়ন্তু। বন্যা সময়ের বুড়ি যাবাকু থিবা স্থানরু যথাশীঘ্র আবশ্যকীয় জিনিসপত্র ধরি উচ্চস্থানকু চালি যাআন্তু। নদী নাল হ্রদ ও জলভণ্ডার মধ্যে যাতায়াত সময়ের জীবন সুরক্ষা জ্যাকেট ব্যবহার করন্তু। টেলিভিশন, রেডিও, বিভিন্ন খবরকাগজ এবং ডাকবাজি যন্ত্র সাহায্যে দিয়া যাওতবা বন্যা সম্পর্কিত সূচনা জানন্তু এবং আবশ্যকীয় সতর্কতা অবলম্বন করন্তু। শুনিলে প্রাতঃ সূচনা।

শ্রোতাবন্ধু, বন্ধুতার প্রকৃত সংজ্ঞা বা ডেফিনেশন কোন? বন্ধুতা হচ্ছে দুইটি শরীর এবং গোটি আত্মা। এহা এমিতি এক স্থান যেউটি কোনসি শর্ত নথায়, নথায় কোনসি দেখণহারি আপন, যেউটি জনে নিজে যেমিতি সেমিতি হি নিজকে প্রকাশ করে পারে। ঠিক এইপরি এক নিষ্কপট বন্ধুতার গীত শুনিবা কার্যক্রমর পরবর্তী ভাগরে।

খুব ভাবাপন্ন গীতটি। কিন্তু শ্রোতাবন্ধু, সবু জিনিসর দুইটি দিগ থাকে, বন্ধুতার কিছু অবগুণ মধ্যে অছি। যদি বন্ধু বাছিবারে চয়ন করিবারে ভুল হয়ে যায়, তাহলে কুসঙ্গত আম জীবনকু নষ্ট করে দিয়ে পারে। কেবে কেবে বন্ধুতা উপরে অন্ধবিশ্বাস কলে মধ্য পস্তাইবাকু পড়ি থাকে। তেণু বন্ধু বাছিবা সময়রে সতর্ক রহিবা জরুরি। কার্যক্রমর পরবর্তী গীতর নায়ক মধ্য সেপরি জনে প্রকৃত বন্ধুকু বাছিছন্তি। তাঙ্কর দুঃখ সময়রে বন্ধুটি ওটরে হস আনিবা পাই সতত প্রয়াস করুছন্তি।

শ্রোতা বন্ধু, জীবনরে বন্ধুতার খুব গুরুত্ব রয়েছে। সেইথিপাই ১৯৫৮ মসিহা জুলাই মাস ৩০ তারিখে পারাগুয়ে আন্তর্জাতীয় বন্ধুতা দিবস প্রস্তাব দিয়া যাইতলা এবং ২০১১ মসিহার মিলিত জাতিসংঘ ইয়াকু স্বীকৃতি মধ্যে দিয়েছে। আন্তর্জাতীয় বন্ধুতা দিবস বিশ্বস্তরের জুলাই মাস ৩০ তারিখ অর্থাৎ আজির দিনের পালন হেউচি। ভারত এবং আমেরিকার এহা অগস্ট মাসের প্রথম রবিবার দিন পালন করা যায়। আন্তর্জাতীয় বন্ধুতা দিবসের মূল উদ্দেশ্য হেউচি বিশ্ব শান্তি, ভ্রাতৃত্ব এবং মানব মধ্যে সম্পর্ককে মজবুত করিবা। আসন্তু আমি মধ্যে এই বন্ধুতার স্বাদ চাখিবা, বন্ধুত্ব স্থাপনা করি।

শ্রোতাবন্ধু, সময় বদলে জীবনের ব্যস্ততা বড়ে, কিন্তু পুরোনা সাঙ্গমানঙ্ক মনে পকাইবা এবং বন্ধুতাকে পালন করিবা জীবনকে আনন্দরে ভরি দিয়ে। ফ্রেন্ডশিপটি হোক কিংবা কোনসি গেট টুগেদার, বন্ধুতাকে পালন করিবা অর্থ নিজ পিলাদিনকে আউথরে জিইবা। আসন্তু এই আমার বন্ধুত্বকে পালন করুথবা যে খুশির মিজাজ অছি তাকু টিকে আগকু বড়াইবা। ফিল্ম জিন্দেগি না মিলেগি দোবারার এই জোস ভরা গীত শুনিবা।

শ্রোতা বন্ধু, জীবনরে যেতবে কঠিন সময় আসে সেতবে বন্ধু হি আমার আলোকবর্তিকা সাজে। সিয়ে কহে, চিন্তা কর না মু অছি না, সেই ভরসা হি বন্ধুতা। আপন মানে হসু থাকতু, খুশি থাকতু এবং নিজ বন্ধু মানক সহ জীবনকু উপভোগ করন্তু। এথি সহিত কার্যক্রমর শেষ গীত।

ডাল খাই রে, ডাল খাই রে, আয়লা তো ছোরা মাছ গর্জিজি বাবজা, আয়লা তো ছোরা মাছ গর্জিজি বাবজা, অষ্টমী দিন ন খেবা মহামায়ির পূজা, অষ্টমী দিন ন খেবা মহামায়ির পূজা, সেদিনে ভাইজি তো উপাস করবে টুকেল যেতে, হসি খুশি কেতে আসি বছরটাকে।

জন দেখি করি মনে ভরি যায় খুশি, ফুল ফুটি বাঁচি যায় কোহর, ফুল ফুটি বাঁচি যায় কোহর, মন ঘিরি নিয়ে সতে সুন্দর, মনর সুখা তুই রস যায় বুঝি, আরে রস যায় বুঝি, রস যায় বুঝি, ক্যান্ডাল খাই রে।

বছরটাকে ভেটায় পড়িছন, বছরটাকে ভেটায় পড়িছন, ঘুমো গীত গাই আইলে সবে দাই, ঘুমো গীত গাই আইলে সবে দাই, খেলমু বলি কহি কেন ডাল খাইব, কেন ডাল খাইব।

পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার আর ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন থি সম্মানিত হয়েছিলে। ই সম্মান তাঙ্কর অসাধারণ সঙ্গীত সাধনার প্রমাণ আয়। আপন মানে খোলা ঝরকার কার্যক্রম থি লতা মঙ্গেশকরঙ্কর কণ্ঠতি হিন্দি সিনেমার গীত শুনুছন। আকে শুনবা এই গীত কুদরত সিনেমানু। সঙ্গীত দেছন আর টি বর্মন, গীত লিখছন মজরু সুলতানপুরী।

শ্রোতা বন্ধু, ধন সম্পত্তি অপেক্ষা জনে সচ্চোট বন্ধুর মূল্য অধিক। ভাল বন্ধুটি বা মিত্রটি আমাকে সঠিক মার্গ দেখাই থাকে, ভুল কাজর আমাকে দূরে রাখতে এবং জীবনের আগকু বড়া আমাকে প্রেরণা দিয়ে থাকে। দুঃখ এবং বিপদ সময়ের সে আমাকে সাহস এবং বল দিয়ে থাকে। জনে সচ্চোট মিত্র কেবে স্বার্থপর হয়ে নথায়, সবুবলে নিজ মিত্রর মঙ্গল কামনা করে থাকে। বর্তমান সময়ের বিশ্বর বিভিন্ন দেশ দেশ মধ্যে অনেক সময়ের বিবাদ, যুদ্ধ, হিংসা এবং অসহিষ্ণুতা দেখা যাচ্ছে। এপরি পরিস্থিতির দেশ দেশ মধ্যে বন্ধুত্ব হি শান্তির পথ দেখাই পারিব। যদি দেশ দেশ মধ্যে সহযোগ এবং বন্ধুত্ব ভাবনা রহিব, তেবে বিশ্বরে শান্তি এবং বিকাশ সম্ভব হব। পরস্পর মধ্যে বন্ধুতা রাখলে দেশের জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতির ভেদভাব কমিযিব এবং মানবিকতার বিকাশ ঘটিব। পরবর্তী গীতটি পাই কণ্ঠদান করছেন মোহিত চৌহান এবং পায়ল দেব, গীতিকার অজিম সিরাজি, সঙ্গীতকার সারিফ এবং তোষি, কথাচিত্র 1920 লন্ডন।

0: ପ୍ରକୃତିରେ ଇ ଅହ୍ନା ଗୀତବନ୍ ମେଞ୍ଜକୁନ୍ ହନେ ନାମେ ଜିଆଦି ଅହ୍ଲା କାଲି ଲେଖା ଲାଗାଲି ଅଣ୍ଟା କୁକାଗେ ଏକାନେ ଲାଗାଲ କି ରହୁବା କେଁ ଯେ ତମେ ନିଜର ମା ବୁଆରି ନାମ ବିକିରି ନିଜର ଦାଦା ଭାଇ ସେ ନାମ ବିକିରି ଦୁସ୍ରା ଆଲାର୍ଗେ ଆଡ଼ପା କୱାର ଆସାନର ଆଦାନ ଭାବାଲ କିର ଯେ ସତେ ଏକାନେ ଲାଗାଲ କିର ନିମେ ଗୀତୁ ମେନିକିରି ତା ହାଞ୍ଜାଲୁ ମିଆଁ ମିଆଁ ଲେଖା ମାଞ୍ଜା କରା ବାଗି ଲାଗା କରା ଖାଲି ମେନ୍ନାତି ହେଲେ ନେଖେ ସାଙ୍ଗେ ତମେ ଜିଆନ ଘଟରାଲି ଆଗେ ପ୍ରକୃତିରେ ଏକାନେ ଲାଗାଲ କିର ତା ହୁ ବାକେନ ଅହ୍ନା ବାକେନ ପ୍ରକୃତି ଇ ଗୀତୁ ଗୁଠିନ୍ ଶିଖରା ଖାତ୍ରି କା ହନେ ହିଁ ଉର୍ଖି ପାରି
1: ହନେ ହିଁ ଉର୍ଖି ପାରି ଆରୁ ଆଜି ଗୁଠି ରାନାର ଯେ ଏନେ ଅଲକେ କେଇ
0: ହଇ ହଇ
1: ବାଟିଆ ରାନା ଗେ ବୋଲିକରି ତେଙ୍ଗନାର ହି
0: ଅର୍ଥାତ୍ ଯଦି ବି ଅହ୍ନା ଦୁ ଆଦାଦ ଅଣ୍ଟା ପ୍ରକାର ଗୀତୁ ଥିବି ଆଏ କାମଲା ତ ଆଜିକାଲି କାନ କାନ୍ଦଣା ଗୀତ ଓଡ଼ିଆ ନୁ ବାଲନାର ଆଉ ଯାହା ବି ମାନ୍ନା ଇ ନାମେ ଗୀତୁ ନୁ ନିଜର ବୁଆସିନ୍ କେତେ ଭଲ ଆଖନାର ମାନ ଏକାନେ ଭଲ ଆଖନାର ଦାଦା ଭଉଣୀ ଘର ତମେ ଏକାନେ ସ୍ନେହ ଶ୍ରଦ୍ଧା ନୁ ଅଣ୍ଟା ପରିବାର ନୁ ରାଲନାର ଆଦାଦ ଏତାଦ ବାତି ଦୁ ଆଏ କାମଲା ତ ଇନେ ସ୍ନେହ ସମ୍ପର୍କ ଥାଇକିରି ଅଣ୍ଟା ଯେନ୍ ପରିବାର ଆସିଲି ଆ ପରିବାର ସ୍ୱର୍ଗ ଲେଖା ସାମାନ ଦୁ ହେଲେ ଇ ଗୀତୁ ନୁ ପଦେ ନିମ୍ ତେଙ୍କାର ଯେ ମା ୟୋ ଏନ୍ଦେରା ହାଲେନ୍ ଯେ ନେନ୍ ଚାଲେ ରେ ନୋ ମା ତ ପ୍ରକୃତିରେ ନିମ୍ କିଛି ବାଲ୍ଲାଲକାର ଆରୁ ଏକାନେ ଚାଲରନ୍ ବୋଲିକିରି ନିମ୍ ତେଙ୍ଗାଲକାର ଇଦାନ ଯେତେ କୁକା ହାତଦାର ତେଙ୍ଗନାର ଇଦାଦ ଅଣ୍ଟା ଟେଗ୍ ଲାଇନ୍ ଦୁ ବାନା ବାଜକୁନ୍ ଚଲେ ନାମେ କୁଣାର ଗି ଅହ୍ନା ବାକେନ୍ କିନ୍ତୁ ଆଦ ହିଁ ଅଣ୍ଟା କୁକାୟଦ ତାନ୍ ଯେତେ ସାନସାରବନ୍ ଚାଲାବାଲି କିନ୍ତୁ ଆ ତେଙ୍ଗାଲି ଯେ ଏ ଏନ୍ଦେରା ହାଲେନ୍ ବୋଲିକିରି ତା ଇଶାନ କେତେ ମହତ୍ଵପୂର୍ଣ୍ଣ କଥାଟା ତେଙ୍ଗା ଖାତିର କି ଯେ ଆ ତାନ୍ ନିଜକେ ଛୋଟେ ଟେନ୍ ବାଲି ଏନ୍ କିଛି ବାଲ୍ଲାଲେନ୍ ବାଲି ନେ ବାଲୁ ଆଲି କିନ୍ତୁ ସଂସାର ଚଲାବାଲି ଇଦାତ କମ୍ ବଢ଼େଇଟି କଥା ମାନଲି ତୁ ତା ଇ କଥା ନାମେ ଯେତିରିନ୍ ବାତିଆଲି ଯେ ନାମ ନିଜର ସାନ୍ ଯେତେ ଜ୍ଞାନ ରାଜକୁନ୍ ଭି କା ଯେତେ ନାନ୍ନା କାମନାରୁ ଚାଲନା ବୁଦ୍ଧି ବାଟ ରାଜକୁନ୍ ଭି ନାମ ଏନ୍ଦି ରାହାଲେନ୍ ଯେନ୍ ଚାଲାରନ୍ ବାଲ୍ ବାଦତ ଆରୁ ତେଙ୍ଗଦାତ ଆଇକାମଲା ତା ଆଦାତ ନାମେ ବାତିଆଲି ଯେ ନାମ ଯଦି ଖାଲ ହେଇକିରି ରଥ ହେଲେ କେତିନି କେତେ ଆମ ବାର ବାର ନାମେ ସାନ୍ ଜାମର ନାମ ଯେତିରିନ୍ ନାମେ ହୃଦ ଉଲା ଇଏ ଆଙ୍ଗତ ନାମ ହନେ ମାନେ ଇ ଗୀତବୋଧ ହନେ ତେଙ୍ଗାଲି ତା ଯାହା ବି ମାନ୍ନା ଇଦାନ ଯେତେବେଳେ ଇ ପରମ୍ପରା ରାଜା ଆବୋଧ କୁକା ହାତରେ ହୃଦନୁ ଆଦତ ଭେଦାଲିଆ ଆର୍ ହେଜାଲିଆର୍ ଆର୍ ଚିନ୍ତା ନାନାଲିଆର୍ ଆରୁ ପ୍ରକୃତିରେ ଦାଦାସ ଏନ୍ଦେସ୍ କାକାସ୍ ଆଉ କାକି ବବା ବଡ଼ିର ଏନ୍ଦ୍ରାର ଇ ସମ୍ପର୍କ ବୋଧ ଏନ୍ଦେଦୁ ନାମେ ପରିବାର ବୋଧ ଏନ୍ଦେଦୁ ଆଦାନ ଆହାଲିଆର୍ ଆରୁ ହୃମି ବାକେନ୍ ବର୍ଷକ ଥରେ ହେଲେ ବି ବାରାଲିଆର୍ ମା ବୁ ଆଗେ ପାଦ୍ଦା ଆରୁ ଆସାନ ଯେତିରେ ଗେନେ ମିଶ୍ରାଲିଆର୍ ତା ଇନେ ଖାଲି ଥରେ ବୁଲି ମାରିଲା ଅନେକ ଥର ବାରାଲିଆର୍ ଆରୁ ଭିନ୍ ଭିନ୍ ଯେନ୍ ବେଞ୍ଜା କାର୍ଯ୍ୟ ମାଞ୍ଜା କା ପର୍ବପର୍ବାଣୀ ମାଞ୍ଜା ଆନୁ ହିଁ ବାରାଲିଆର୍ ରୁ କାମାଲିଆର୍ କିନ୍ତୁ ତା ଆଦା ଦଣ୍ଡା ସମ୍ପର୍କ ବହୁତ ବଢ଼ିଆ ଇକିଚା ଆ ଗୀତୁ ଗୀତୁ ମାଧ୍ୟମରୁ ଯେନ୍ତା ନାମେ ଟେଡ଼େନା ଗୀତୁ ମାଧ୍ୟମରୁ ନାମେ ପରିବାର ବନ୍ ନାମେ ଯେନ୍ ସମାଜ ବନ୍ ସଚେତନ କାମ ଖାତରାଲି ଇ ଅହ୍ନା ଗୀତୁ ମାଧ୍ୟମରୁ ବି ନାମେ କୁକା ହାତଦାରିନ୍ ତେଙ୍ଗା ଖାତିର କିଛି ଯେ ଇ ସମ୍ପର୍କ ବନ୍ ଏକଲା ହିଁ ଆମକି ଆମ୍ବା ଯଦି ବି ନିମେ ପୁନା ଆଡ଼ପା ମାନକ ତା ଇଦା ଦଣ୍ଡା ବଢ଼େଇଟି କଥା ହେଲେ ନିମ୍ ତା ବାର୍ଚକାର ଆରୁ ଯେତେବେଳେ ନିମ୍ ପୁନା ବାର୍ଚକାର ନିମେ ଶ୍ୱଶୁର ପାଦାଗେ କା ଶାସ୍ ଘରେ ଆଡ଼ପାଗେ ତାଚି ଆଡ଼ପାଗେ ବାର୍ଚକାର ନିମେ ଏକାନେ ଲାଗିଚା ଯେ ଏନ୍ତା ଇନେ ମହାଲିଆନ୍ ଅନାଲିଆନ୍ ଇନେ କୁଦାଲିଆନ୍ କା ଇନେ କୁରାଲିଆନ୍ ଏଙ୍ଗେ ମନ୍ ଯାହା ଲାଗାଲିଆନ୍ ଏନ୍ କାମାଲିଆନ୍ ଇସାନ୍ ଏକାନେ କାମନ୍ ବୋଲି ହନେ କେବେ ଭାବନା ବାର୍ଚକିଚା
1: ହଁ ବାର୍ଚକିଚା ଇସାନ୍ ତ ପୁନା ଆୟାଂ ପୁନା ବାଂ ଭାଇ ଭଣୀ ସଫାର ପୁନା ପୁନା ହି ଏଡ଼ପା ହେଲେ ଏକା ସାନ୍ ଏନ୍ଦେର ଜିନିଷ ରହି ତ ନେନ୍ ବାଲେନି ଏଙ୍ଘା ଜିଆନୁ ଅଲଚିକା ଅଲଚିକା ଲଗା ଲଗା ଏନ୍ଦେର ବର ଚରକା ତେଙ୍ଗର ଚରକା କିଡ଼ା ଲାଗୁନି ତା ନିଜର ହେଖାନ ଅଥରାରୁ ଅନା ପଲ୍ଦିନି ନା ହନେ ବହୁତ କିଛି
0: ତା ଧୀରେ ଧୀରେ ଆଦାନ ପାତଲା କାମ ଗିଲେ କାନକା ଧୀରେ ଧୀରେ ଏକାନେ କିରି ଫିର୍ ପରିବାର କାନେ ନିମ୍ ମିଶ୍ରକାର ଏକାନେ କିରି ନିମେ ନିମେ ତାଚି ନିମେ ଶ୍ୱଶୁର ଘର ଏକାନେ ନିମ ସାହାଯ୍ୟ ସକଜୋର ହନେ ନାଞ୍ଚାର କା ଏକାନେ
1: ଲା ସଫା ଶିଖାବା ଚାର ଶାସ ପାଚତ ପାଏରି ବିଜା ହେଲେ ଚାଲକି ମୁଠି ଲୁଣା ଡିବି ମାଣ୍ଡାଡି ସବୁ ଶ୍ୱଶୁର ଜାମାରି ତେଙ୍ଗିଆର ସବୁ ସବୁ ବାତା ବାଚାର ଶିଖା ବାଚାର ଆୟାଙ୍ଗ ବାଙ୍ଗ ଏଡ଼ପାନୁ ଶିଖୁନି ଆର ଥରେ ଶ୍ୱଶୁର ଏଡ଼ପାନୁ ସବୁକିଛି ଶିଖରାଗେ ଲାଗି
0: ହଁ ହଁ ହଁ ତମେ ହିସାବ ଚାଲରାଗେ ଖାତ୍ରି ଆଏ କାମଲା
1: ଆସନ୍ ହି ଭୁଲ ମାନିକି ଭୁଲ ମାନି ଆନ୍ତିନ୍ ଠିକ୍ ମାନି ଆୟଙ୍ଗ ବାଙ୍ଗ ସମାନ ବି ତାକୁ ନି ଆସନ୍ ଆରୁ ଥରେ শিখরা গে খাতরি
0: হ্যাঁ জি হ্যাঁ জি হ্যাঁ জি হলে ঈশান নাম মা বুয়ার পানু যাহা চাহাল কাত আদান কামাল কাত আসান হন্নে পোলতারি মানা গে
1: ধীরে ধীরে তা আমার সঙ্গে মিশ্র কোন ফিরি মানি কে বর্ষে ছ মাস
0: হলে নিমতা আসান কেরকার জেত্রি গানে নিমেয় নড়ন্দ দিওর আতনার কা হন্নে ডেড় সাস নে নে আতনার
1: মুন্টা নড়ন্দ আর অন্টা দিওর নেম বাড়কা
0: হ্যাঁ তেঙ্গনার যে নড়ন্দ গুঠিয়ার সাধনার বহু গুঠিয়ারি নেন্দ্র নেন্দ্র তেঙ্গনার নিমে হন্নে মানচকি জাকা
1: আমল্লা অন্ত অন্ত আড়পানু হনে সাধনার অন্ত অন্ত আড়পানু পুরা সঙ্গে লেখা মন্নার কানার
0: হ্যাঁ আজি আজি হলে আদাত বে নিজর অন্ত কর্তব্য দু যে আড়পানু নে দিও রাতল দাস কা নড়ন্দ গুঠিয়ার আতনার হলে আবড়ারিন একানিকরি নিজর কাম নিয়ন ই কথা তন্ডা বি চিন্তা কাম না জরুরি দিবাই কামাল্লা
1: দিওর পর নিজের ভাই সে নিজের আড়পানু এসকে কামাল কা তানে তাঙ্গান ভাই লেখা
0: হইতা
1: কামচান আর পিয়ার চিচান মান্ডি আড়া সবু লেখা নন্দ জামা রেনি নিজের ভহণী লেখা এরিয়া মা বুয়া শাশ শ্বশুর রেনি নিয়র আয়াং বাং লেখা টাইম অনুসারে বারচারালে গাড়ুয়া আমু মান্ডি ও ইউ এড়াকা কাতারি বার কোন অক্কা ইয়ে আমু ইয়ে সবু চিচান শিখরান ধীরে ধীরে মিশরান
0: হলে নিম একাসান নিম আড়পানু যাহা অনালকার মহালকার আসান নে একানে অন্যার মোহনার একাবন নে একান বেশি পছন্দ কামনার একানে বিতন কা একানে রান্ধা বাড়া কামন হন্যে একলা নিহে বার্চকি চা মন্নু
1: হ্যাঁ বার্চকি চা ইহ তিহলা খালা বন এদের সবু মেনা মেনা করি শিখরা নানতি হ্যাঁ
0: মন জানিকি নিমি আর ইদান ভো লাখনার আর চটনি ভো লাখনার কা আর ছোটে ইঞ্জু ভো লাখনার উদান যেতে ভি টিকে ধ্যান চিয়া খাতরি মেলে হ্যাঁ হলে ইনে এরা খাতরালি যে নাম নহে সংস্কৃতি নো নাম যেনতা চালরাল কাত হন্যে গুটি নাম চালরাল দাত হলে ধীরে ধীরে যেন আকুন হাতদার গুটি পাঢ়ালনার পাঢ়ানা দি ভল কথা দু শিক্ষিত মানালনার হলে পাড়িকি যেতেবেলে শহরকে বুঙ্গা কালনার কা হন্যে তামে শিক্ষিত কুকায় কুকুর মানে বেঞ্জরালনার গুঠি বলে আরো শহরী জীবন্তি আরো পাদ্দাগে গুঠি মাল্লা কিরুর ইবন নিম এন্দির বর আরো তেঙ্গর একানে নিমা লাগি ঘায় ঘায় অনেক আলার আতনার যে পাদ্দানু কিন্তু ঘায় ঘায় অর্তুর তো হনে বুঙ্গনার কানার যে বর্ষক থরে লেখা হিমাল বারনার বাগির মানা কালি
1: বারনা কথা নিজের পাদ্দাগে নিজের সংস্কৃতি বন উইয়াগে নিজের মা বুয়ারিন ভাই ভনির এর আগে বারনা কথা নে পাড়ানো এসকে মানালি মা মানালি তামা জন্ম মাটি বন কৃণার বর্ণা কথা
0: নিশ্চয় নিশ্চয়
1: নিশ্চয়
0: হ্যাঁ আর পয়সা পতর কা পড়া লিখাত কালি জিয়া মাল্লি দু।

নাম যেন আলোচনা কামালকাত যে এ কুহা সম্প্রদায়ের যেতে প্রকৃতি প্রেমী প্রকৃতি সঙ্গে জড়ার আর আতলনার বলিকি আদগে লাগানতাম যাহা বি সুবিধা অসুবিধা মাঞ্জা হলে প্রকৃতি বন জানাবানার হলে অন্টা কথা যে সামিয়া যেহেতু পরিবর্তন মানতেল মানালি সামিয়া সঙ্গে নিজে ভি পরিবর্তন মানার গে লাগ আ পারম্পরিক চিরাচরিত ঢঙ্গনু নামে যদি উচ্চনা অকনা পিহন উঢ়ন বোধ খালি রহালে দুনিয়াত কেতে না কেতে আঘলি বুঙ্গক আর নাম আসানিন রথ কথা মাঞ্জা যে একা পরিবর্তন বন নাম গ্রহণ নানথ আর একা বোধ নামে নিজের পরিচয় দু নিজের সম্প্রদায়গে অন্টা সম্পত্তি দু আজ এতে জিনিস বন নাম ইয়থ হলে যেহেতু নাম সরল বিশ্বাসিত নাম প্রকৃতি বন বিশ্বাস নান্দাত নামে ভিন ভিন প্রকার গে অভাব অসুবিধানু প্রকৃতি বন নাম গুহারি নান্দাত হে মহাপুরু এঙ্গেইন না বিপত্তি খাতের কিছি যে এঙ্গান পাণসু আর এঙ্গান ঠিক পাবু এদু যে হু পাবুনু একন নাম গুহারি নান্দাত যে নামে হেড্ডু কা হেক্ষা কা নামে একা বাকেন বি নামে শরীর বড় যদি অসুবিধানু খাতরা হলে আদকে পূজা পাঠ নান্দাত গুনিয়া বয়েত কামদাত আর ভল মানন কত বুলিকরি নাম চিন্তা কামদাত হলে সামিয়া বাদলারা কেলা দিন নামে যদি কিছু অসুবিধা মাঞ্জা কা কিছু বি যদি নামে সমস্যা নামে পরিবার নু নামে আলার্গি লাগান মাঞ্জা হলে নাম বৈজ্ঞানিক পদ্ধতি নু ভি একানিকরি নাম আদান সালখাঙ্গত আ জিনিস বন ভাবনা কথা আহ্নে এরথ হলে নামে শরীর বোধ নামে সবু কিছি নাম যদি ঠিক আতলদাত নাম যদি সুস্থ সবল আতলদাত হলে নামে পরিবার ভি ঠিক হিসাবে চালর তেঙ্গনা কথা যে আমি হেক্ষা হেড্ডু যদি ঠিক র হলে নাম কামাণি ধামাণি কামত আর নাম নিজে পঁসরত আর নামে হাদ্দু বচ্চরিন পঁসত নামে পাড় পাটকিন্তা নামে যাহা সবু রীতি নীতি যাহা সবু বেঞ্জাকা জাতলি জিতে সান কত বারত আর সমাজ নু ঠিক হিসাবু চালরত হলে কিছু যদি অসুবিধা মাঞ্জা হলে নাম যদি আকুন্তা এই বৈজ্ঞানিক যুগকে যাহা পদ্ধতি আতিলি আদান যদি নাম গ্রহণ মা কামত হলে নামা হি অসুবিধা মান আকুন ভিন ভিন চিকিৎসা পদ্ধতি বার্চা দিন তা হেলা একলা হি মা কামনা কথা যেতেবেলে বি কিছু অসুবিধা মানালি ডাক্তার আজ্ঞা গার্গে চাহানু কানা কথা আর নিজের সমস্যা বন তেঙ্গনা কথা তা ইসবু জিনিসগে সচেতনতা একানে মানত আর নাম আহাঙ্গত আদগে লাগান সরকার ভি ভিন ভিন ব্যবস্থা কামচ কিছি আবন নাম যদি আহত হলে নাম নামাগে লাগান আদান ব্যবহার কামাঙ্গত আও নিজে ঠিক হিসামু রাঙ্গত।

0: চিনাবাদাম, হলদী ও হরড় চাষের বীমা পঞ্জীকরণ করাই নিন্তু। ভাগ চাষী, ঋণী ও অনঋণী চাষী সমস্তে নিজ ফসলের বীমা পঞ্জীকরণ নির্ধারিত তারিখ 31 জুলাই সুদ্ধা নিকটস্থ কৃষি সমবায় সমিতি যথা প্যাক্স, ল্যাম্পস, ব্যাঙ্ক শাখা কিংবা জনসেবা কেন্দ্রে করাই পারিবে। চাষী পিছা 5 একর জমির ফসল বীমা পঞ্জীকরণ সম্পূর্ণ দেয়মুক্ত অটে। প্লট পিছা কেবল 1 টাকা দেওয়া পড়ব। অধিক বিবরণী পাই নিকটস্থ কৃষি সমবায় সমিতি, যেকোন ব্যাঙ্ক শাখা কিংবা কৃষি ও সমবায় অধিকারী যোগাযোগ করন্তু।
1: পরবর্তী গীতটি খামোশি দ মিউজিক্যাল কথাচিত্রর। গীতিকার মজুর সুলতানপুরী, সঙ্গীতকার যতীন ললিত। গীতটি দ্বৈতকণ্ঠে গাইছেন কবিতা কৃষ্ণমূর্তি এবং সাধনা সরগম।

0: তরফু দিয়া যাইছে সূচনা। রাজ্য সরকার চাষ ক্ষেত্রকে অতকা লাভদায়ক করবার লাগি রাজ্যের কৃষি উদ্যোগী মানুষ সময়সীমা ভিতরে ঋণ যোগাই দেবারকে ব্যাঙ্ক মানুষ কৃষিমন্ত্রী আপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও দিয়েছেন আহ্বান। বন্ধুত্বর মূল্যবোধ আভাষাকে অতকা স্মরণীয় করবার লাগি আজ পালন করা যাচ্ছে আন্তর্জাতীয় বন্ধুত্ব দিবস। নয়াপড়ার খড়িয়াল ব্লকর গদাপদর গাঁ জলবন্দী হয়েকি সাতজন শ্রমিক মানুষ প্রশাসন তরফু করা যাইছে উদ্ধার। বলাঙ্গীর জেলা গন্ধ্রলা অঞ্চল বয়ড পানি ফসিবা 13 জন উদ্ধার করেছে অগ্নিশম বাহিনী। আর গ্লাসগোঠানে চালিবার রাজ্যগোষ্ঠী ক্রীড়ার পুরুষ 100 মিটর T47 ফাইনালে দিলীপ মাহাদু গাভিত স্বর্ণপদক জিতিবার বেলে মহম্মদ বাসিল মোসিঙ্গা নাকাথ জিতিছন রৌপ্য পদক। এছিনের মুখ্য খবর ইনু শেষ হল। এতার উত্তর মুখ্য খবর শুনিপারে বেলবুডর 6:05।
1: শুনলে সম্বলপুর নিউজ হেডলাইন্স আকাশবাণী সম্বলপুর প্রচার করুছু লোকগীতার কার্যক্রম আজ এতে শুণন্তু সম্প্রদা পরিবেশন করছেন বিপিন বিহারী বারিক এবং সাথী।

0: से बोलो चेतन ठाकुर की बड़ो आनंद देखबार संसार सुखी रो बड़ आनंद देखबार समस्त मंगल विस्तार करंतु आनंद देखबार आओ एक बार
1: শুনুলে লোকগীতর কার্যক্রম আজ এতে শুনলে সম্প্রদা পরিবেশন কলে বিপিন বিহারী বারিক এবং সাথী শ্রোতামানে কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্র প্রচার করছু যুববন্ধু মানক উদ্দিষ্ট কার্যক্রম যুববাণী।

এদর শুনন্তু আসন্তকালি প্রচার ভাগত ভাগত কার্যক্রম সম্পর্কিত সূচনা আসন্তকালি সকাল 6টা বাজে 30 মিনিটে আজর ভাবনা উপস্থাপনা জি সাই কৃষ্ণ 7টা বাজে 10 মিনিটে স্বাস্থ্য সূচনা পরিবেশ সূচনা সকাল 7টা বাজে 30 মিনিটে সকাল 7টা বাজে 35 মিনিটে ভক্তি গীতর বিশেষ কার্যক্রম অর্ঘ্যথালি সম্বলপুরী গীত শুনিপারে সকাল 7টা বাজে 50 মিনিট তথা সকাল 8টা বাজে 30 মিনিটে ষোলো আটটা বাজে 45 মিনিট সুগম সঙ্গীতর কার্যক্রম সম্বলপুরী গীত দিন 11টা বাজে 5 মিনিটে এই আসন্তকালি প্রচার পাখি কতটি কার্যক্রম সম্পর্কিত সূচনা আগে শুনে সম্বলপুর বর্তমান শুণতু কতটি ওড়িয়া লঘু সঙ্গীত কার্যক্রমের প্রথম গীতটি শুণতু শিল্পী কুমার সানু গীত রচনা অরুণ মন্ত্রে সঙ্গীত শরৎ নায়ক

0: নানি জোহার।
1: ইবুয়া, এটা অত্রির মা কায়রে।
0: হ্যাঁ নানি, কেনতা
1: জোহার
0: আছো?
1: জোহার, মুই বনে আছে, তোতে বড়া দিনু দেখু যেগা। তুই কেন রে এটা যাইছিলু যে নাই আসু থাই বৈঠকিন?
0: কা করমা নানি, যেনতা রকম বর্ষাটে পড়ুছে যে কেন কে জিমি, সে ছোয়ার কথা তো বুঝি বুঝি কে দিন যাউছে।
1: সৎ কথা এ, দেখ তো এই বর্ষা দিন আইলে সবে কহসন কি কেড়ে সুন্দর পাগ হয়েছে, কেতে বড়িয়া হাওয়া দৌছে, থন্ডা লাগুছে, হলে আমার মানকর দুঃখ কে বুঝুছে কত? আমার চাষিবাসী মানকর লোক আমি আউ আউ, আমার লাগি বর্ষাটা যেতকি খুশি আয় সেতকি দুঃখ আর সেতকি কষ্ট আয় নেই কে?
0: হ্যাঁ বলে নানি।
1: তা ওই ছুয়া পিলার কথা তো ছাড়, কাহাকে সর্দি হলা, কাহাকে থন্ডা হলা, জ্বর হলা, এই বর্ষা দিনে লাগিয়েছে ন।
0: হ্যাঁ আমার ননিকে বি এটা এন্তা থন্ডা থন্ডি টিকে হয়ে যেগুলা, তো এতে লাগি এই বৈঠকি।

আমি বলি হো যাউলি যাওছে ফুল আস ন হো আস মোর পাশে বস গায়ে করি দেশি গেল মালা গুঁথি দিলি পিন্ধামি বলি হো যাউলি যাও

0: ডক্টর দেবাশিস পাণ্ডিয়া।
1: বেল বুড়বুড় মাছি অন্ধার, গুঠু গাই বলদ ফিরি আসুথবার সমিয়া, টিকে উঁচা আকাশে গোধূলি মিতান পরতে হওয়া জিনিসটা গোধূলি নুহে। সে ক্রিকেট ম্যাচে ইন্ডিয়া হারু হারু জিতি যাইবার খুশি, ক্রিকেট রশিয়া মানে ফুটাই ফটকরার কুহুলা, দেশি ভাটির তরাপটিয়ারে চখনার লাগি কুকুরা ঝুরা হয়েছে যে তার কুহুলা, প্রধানমন্ত্রী সড়ক আর কংক্রিট গাঁ খুলি উপরে গাই বলদ লেটি আসলা বেলকে গোধূলি আর কেনে উড়ুছে, গাঁ ডাঁড়ে দুই দাঁতিয়া বছা মানে রানা প্রতাপর ঘোড়া মিতান রপটি যাওথবে টড়প টড়প, গাঁ খুলিরে ধানবুতরা পায়েনধার পিলা ছুয়া বুড়া বুড়ির মুত, সেনে ফের মিশিথিবা অঁঠা খুরিগিনা ধোয়া পায়েন ভাতছনা মড় মন্দিরর বাসি ফুল নড়িয়া কতা, এন্তা কি জটলিয়ান বুড়ির জটবি বাপা কহেসন কংক্রিট হেলা পরে খদগুড়া ঠারু বি হিনমান হয়ে যাইছে গাঁ খুলি সবু, বাপা বহুত দিন হেলা গাঁ খুলি নাই মাড়ি, বন্তরার পড়িয়াকে ঝাড়া যাবার অভ্যাস বি বন্ধ করে দিয়েছেন, হলিয়া গুতি দোকাল হেলা বলি চাষবাস বি ছাড়ি দিয়েছেন, গাঁ মা আর বংশর ইতিহাস কাহি মেটামা বলি করি সে যুগিছন গাঁকে স্বাভিমানর ঠেঙ্গা ধরি করি, চাকরি করুথবা পুও বহর অদব কায়দাকে সে নাপসন্দ করছন, বড়পুয় রহুথবার পাখ সহরকে বি তাকর পছন্দ নাই, আজিকালি গাঁ মানুষ এন্তা বাপা গুটে অধে অছন ন, ই প্রকারর বাপা মানে মাহা মুস্কুলিয়া, বাত পিত কফ জ্বর বাগির কুটি কুটি বেমারি ধরি করি গাঁরে পড়িথিবে পছে পিলা মানুষ আশ্রা নাই করন, বয়স বড়লে নিজর মর্জিরে জীবন জিঁবার ইমানকর আগ্রহ জহ জহ হেসি কাঁ করব, ঠিক অছে বাপা তাকর মর্জিরে জিউ, জনক রাতিরে উদা অংছিকে বেঁকে পকাই করি দুয়ারে বুন্ধুহা খটে বসি থাউন, ঝুরি পোয়াকি চাউলর পখাল খরভজা কান্দুল ডাল বাইগন পোড়া ঝুরি পুরগা খাই করি গাঁরে মস্ত হয়েকি থাউন, হেলে এবে এবে মা কহেসি বাপা পরে পরকুতিয়া হয়েগলেন, টিকে টিকে কথারে কিহ্নাই হোজন, মার রন্ধা তুন শাগকে বাউনুছন, হলিয়া গুতি মানুষ অকারণ গালিগুলজ বি করুছন, ইটা প্রকৃতি নুহে সে আর কাণায় মা ঘায় ঘায় বিছু হয়ে যাইসি, হবা নাই কে আজি মুই অফিসকে বাহারবার আগ্রু রসরাজ ফোন করেছিলা, বুড়া সাউর দেহ ভল নাই নহ বেলবুড়া আড়ে টিকে গাঁ আড়ে আসব তো, ইস আজি যে দিনভর মোর টাইট কাম, অফিসরে অডিট এডিশনাল সেক্রেটারি আসবার অছে, রামস্বামী বাবুকর ফেয়ারওয়েল ফের ভীমভোই শারদা সভারে মুই চিফ স্পিকর অছে, উর্বির ফের বার্থডে তথাপি বাপাঙ্কর দেহ পাহা কথা, গাঁকে তো যাবাকে পড়বা হেতুলাই গাঁকে আসলি, ঘরে লোকবাক জমা হয়েছেন ঘবরাই গলি, হেলে হেনতা কিছু নাই বাপা খটে শুইলে টিকে সঁ হোলে খাঁসুলে কফ সরসর খাঁসি বড়া কষ্টে কফ সবুকে অহ থু করে থুকি দৌলে, মা খটতলে খার ঝিটি উমেহি ধরি করি বাপার টুণমুহে দেখাই দেউলা, পাড়ি বাবু আসিকি যাহা উষকষা দেবার কথা দিয়েছেন, মতো দেখি করে গহলি টিকে ফটকালা, মার পাখে ঘেরাই করি যেন বুড়ি মানে লে সে লই লই যে যার ঘরকে ঘুচি যাওলে, বাপা বি টিকে নুকো হেলা মিতান লাগুলে, বাপা মাকে সহরকে নিয়ে যাবার লাগি সেনে প্রস্তাব দেলি, হেলে সেটা কাট খাইলা মতে রাগ লাগলা, গাঁ ভিতরকে অন্ধার ঢুকি আসুলা, দুই দিন হেলা ইলেকট্রিক নাই, অসুবিধা হলে ফোন করব বলে কহিকি মুই বি ফিরি আসলি, গাঁ খুলি সারা মোটা অন্ধার, মোটর সাইকেলর আগর চকার ময়লা পায়েন পিচির করে প্যাট উপরকে ছিঁচড়ি আসলা, অন্ধার ভিতরে গাঁর অপরছনিয়া হৃদয় দেখবারকে মোর ইচ্ছা নাই হেলা, গাঁকে নেই করি যেন টিকে রচের মোহ বি অছে সেটা বি তুটি গলে বড়ে চিয়াঁবা, ধুবল বেহেরা সাবিত্রী ধাই রোথবার ঘর সবু পার হয়েকি উষার রাস্তা ধরলি, ফোন বাজলা পুনারু প্রতাপ, বাপা কেনতা অছন সিরিয়স নুহে তো, বাপা বিষয়ে অধিকা জানবাকে তার পাখে টাইম নাই ফোন রখিদেলা, ইছানকা গুটে গুটে করি কেতে নাই কেতে ফোন আসবা, প্রদীপ পচরাবা বাপাকে ডাক্তারখানা নেলু কি নাই বিপি সুগার চেক হেলা কি নাই, নিরু বি ফোন করি ইছান চেতাই দেওয়া যে বাপার দিহিপাহা বাবদরে মুই যেন্তিকি ঢিলা নাই হুয়ে, অসুবিধা হলে বাপাকে বাঙ্গালোর ধরি করে আস বলি করি বি কহিপারে, মোর ব্যাঙ্ক একাউন্ট নম্বর বি মাগিপারে, বাপার খরচ বাবদরে থুড়ে মুড়ে টঙ্কা পঠামি কেঁ বলি করি পচরাই বি পারে, ফ্যামিলি প্যাকেজ

জেনা উজিতেন্দ্রে হরিপাল এবং মিত্রভান বিশ্বাল। 16:45 সৌমসুন্দর কার্যক্রম সম্বলপুরী গীত দিন 11:05, দিন 11:30 হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম খোলা চরকা এবং 12টায় বাতায়ন, 12:30 এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম, দিন 1:05 সৌমসুন্দর কার্যক্রম শিল্পী মানস কুমার দত্ত এবং সঙ্গীত মাসি, দিন 1:20 ঘর সংসার কার্যক্রমে তন্মন্ধন, দিন 2:45 হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম, দিন 3:00 শুনিপারে কিষাণ সম্প্রদায় সাংস্কৃতিক এবং সামাজিক জীবনধারা আধারিত কিষাণ ভাষার বিশেষ কার্যক্রম মকা পপু যোগাযোগ উপস্থাপনা সন্তোষ পিঙ্ক। এথিলা আসন্তকালি প্রচার হওয়াকে থাকা কার্যক্রম সম্পর্কিত সূচনা। আকাশবাণী সম্বলপুর বর্তমান সময় রাতে 11:09, চলিত অধিবেশন এইটি শেষ হল। আসন্তকালের প্রথম অধিবেশন আরম্ভ করবে 5:53। আজ বিদায় নৌছু। জয় হিন্দ।